0: বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘরাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘরাজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com বাঙালির গান বাঙালির প্রাণ।
4: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগের হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি তুমি কি কেবলই স্মৃতি শুধু এক উপলক্ষ কবি হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা কিন্তু ১৯ শতকের কলকাতার আট পৌরে জীবনের চমৎকার সব ছবি পাই। জোড়াসাঁকোর বিশাল বাড়ির চার দেয়ালের মধ্যে থেকে দেখা সেই কলকাতা, নগর আর গ্রাম জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা যেন এক মুহূর্ত। বাড়ির অন্দরের নকশা ফুটে ওঠে বিশদে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথায়। ঘরবন্দি শৈশবে মুক্তির স্থান ছিল তাদের বাড়ির ছাদ। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাত ঘটেছে, এ কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা আর না আছে ভূতপ্রেতের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনাদের সঙ্গে আড্ডা মারতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কলকাতার এক শান্ত নাগরিক দুপুরের ছবি হলো, অলস ছাদে শাড়ি শুকোচ্ছে, ছড়ানো ছেটানো ভাতের উপর কাক, বাড়ির বাইরে গাছ, পুকুর, আর দূরে অন্য বাড়ির ছাদ, মাথা আর চিলে কোঠা। শহর পুরোপুরি বাড়িময় হয়ে ওঠেনি, ছেঁড়া ছেঁড়া প্রাকৃতিক সম্পদ রাস্তা বাড়ির মাঝে উকি দিচ্ছে। 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে কলকাতার এই ছবি কিন্তু অনেক লেখাতেই ভেসে ওঠে। একই সঙ্গে শুধু রাস্তাঘাটে চলাফেরা বা ঘুরে বেড়ানো নয়, বাড়ির ভেতর থেকে শহরের জীবন নজর করার বেশ কিছু নজিরও কিন্তু আমরা অনেকগুলো লেখাতে পাই। এই টুকরো টুকরো ছবি যেখানে শহরটা ছাদের উপর থেকে বা দোতলা বা তিনতলা বারান্দা থেকে দেখা হয়েছে, রাস্তার যানজটের থেকে অনেকটা সরে গিয়ে আমাদের সামনে কিন্তু কলকাতার নাগরিক ইতিহাসের এক অন্য রূপ নিয়ে আসে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। মানে গত শতকের 20-30-এর দশকের কলকাতা নিয়ে নীরজ চৌধুরীর লেখায় আমরা কিন্তু ছাদ বারান্দা থেকে শহর পাড়া পাশের বাড়ির রোজকার জীবনের একটা আভাস পাই। অন্যদিকে অপুর সংসারে চিলেকোঠার জানলার ছেঁড়া পর্দা দিয়ে পাশের বাড়ির উৎসুক চোখ অপুকে খানিক বিরক্তই করত বোধহয়। আবার চারুলতা ছবিতে আমরা দেখি যে দূরবীন দিয়ে খড়খড়ি ফাঁক করে শহরের নাগাল পায় কিন্তু ঘরবন্দি চারু।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে। অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে, মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে। বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ, অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত, তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে, বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি সপ্তময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরি।

0: তারিণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পদপদ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগি। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা, আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। দেখিতেছি আমি আজি এই গিরিরাজি, এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায়। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে, এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে। কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার গানে। হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার ক্ষেত্রে একসময় ছাদেই ছিল মহিলাদের খানিক মুক্তি, আর সেখানেই ছিল তাদের বৈঠকখানা। রোদ্দুরে পরি আমসত্ত্ব, জামা শুকোনো থেকে শুরু করে বিকেলের গল্পগুজব, হাসি তামাশা সবই হতো ছাদে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় জোড়াসাঁকোর ছাদে তার মায়ের বৈকালিক আসরের কথা কিন্তু আমরা অনেকটাই পেয়েছি। তার নিজের যৌবনেও ছাদ ছিল বিশেষ আনন্দের স্থান। নাগরিক জীবনের মাঝে উন্মুক্ত আকাশ বিশেষ আকর্ষণের জায়গা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আজীবন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কথা বলছিলাম যে কিভাবে একটা সময় কলকাতায় কিন্তু আমরা দেখছি যে মানুষজন বাড়ির মধ্যে থেকে বা বাড়ির ছাদ দিয়ে কিন্তু শহর কলকাতার একটা কল্পনা করছেন, শহর কলকাতায় কি হচ্ছে সেগুলো দেখছেন। আর বিভিন্ন লেখকরা তারা কিন্তু এই শহর কলকাতাকে যেভাবে তাদের বাড়ি থেকে দেখছেন সেভাবে কিন্তু সেটার বর্ণনা করছেন। আর সেই বর্ণনা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই সময়কার মানুষজন কিভাবে বাস করতেন, তারা কিভাবে থাকতেন, বিশেষ করে মহিলারা সে সময়, বিশেষ করে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মহিলারা সে সময় কিন্তু বাড়ির কোণ দিয়ে শহর কলকাতাকে বুঝতেন আর উপলব্ধি করতেন। কারণ হচ্ছে তাদের বেরোনোর উপায় সেই সময় ছিল না, তাদেরকে বের হতে হয়তো সেই সময় দেওয়া হতো না, বিভিন্ন রকমের নিয়ম আর কানুন কিন্তু তাদেরকে ফলো করতে হতো। আরও কথা হবে গানের উপারে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় এক সময় কিন্তু নাগরিক সমাজে আমরা দেখতে পাই যে উচ্চ এবং মধ্যবিত্ত মহিলাদের আনাগোনা কিন্তু সম্ভব ছিল না। বাড়ির অন্দরেই সেই সময় তারা বসিয়ে নিতেন তাদের আলাপ আলোচনার বৈঠক এবং গান গল্পের আসর। গোটা শহরের নিরিখে ভাবলে এই ছোট্ট ছোট্ট পরিসরের গল্পগুলি আমাদের সামনে কিন্তু নগর জীবনের ইতিহাসের এক অন্য আঙ্গিক তুলে ধরে। সেখানে আমরা দেখি যে খুব বড় বড় ঘটনা নয়, মানে নিত্যদিনের অভ্যেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু অতীতের নাগরিক দিন দিন যাপনের একটা হদিশ পাই বলতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান ও মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাতো কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতসজাতপতিরেক।
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

প্রথমেই বলতো দীপুদার কথা। দীপুদা কে জানেন না? আরে দীপুদা, দীপুদা হলো দীঘা, পুরী আর দার্জিলিংয়ের শর্ট ফর্ম। আর এর বাইরে বড়জোর কাশ্মীর, সিমলা, মানালি, বেনারস কিংবা মাদ্রাস, মানে এখন যেটা চেন্নাই। তা বলে বাঙালি বিদেশ ভ্রমণ করতো না, তা কিন্তু নয়। 70 আর 80 দশকে বলিউডের মুভিগুলোতে সুইজারল্যান্ড দেখে আপামর বাঙালি কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিল ইউরোপে ঘুরতে যাওয়ার। তারপর কয়েকটা মুভিতে সেই সময় দেখানো হয়েছিল মরিসাস বলে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর দ্বীপ, দেখেই ভালো লেগে গেছিল। সেই ছোট্টবেলা থেকে আমার কল্পনায় তুলিতে আঁকা মায়াবী কিন্তু সৌন্দর্যমণ্ডিত ছোট্ট সেই দ্বীপ মরিসাস। স্বপ্ন দেখতাম আমি সেখানে ঘুরতে গেছি, সোনালি বালির বিচে বসে নীল সমুদ্রের দিকে তাকিয়ে আছি। আর এই আকর্ষণ থেকে আমি বোধহয় কখনোই মুক্ত হতে পারিনি। সেই মায়াবী টানে এবার সত্যি সত্যি ভেসে গেলাম। আর তাই পেছন ফিরে না ভেবে সব ব্যস্ততা বেমালুম চেপে গিয়ে ওই মরিশাস যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করে ফেললাম। না, আমায় কিছু করতে হয়নি, গ্লোব অল ইন্ডিয়াকে বলা মাত্রই ওরা সব ব্যবস্থা করে দিয়েছিল কয়েকদিনের মধ্যেই। আর তারপর বলবো সেই অসাধারণ ট্যুরের কথা, তবে তার আগে ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নেব। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি মরিসাস। আমার এই মরিসাস যাবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। যথাসময়ে আমার কাছে পৌঁছে গেল ফ্লাইটের টিকিট, হোটেল বুকিংয়ের কাগজপত্র এবং অবশ্যই আমার পছন্দ আর ওদের এক্সপার্ট পরামর্শে বানানো ডিটেইলড আইটিনারি। প্রথমে রাতের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই, এক রাত ওখানে হোটেলে, তারপর পরের দিন ভোরবেলা এয়ার মরিশিয়াসের ফ্লাইটে আমাদের মরিশিয়াস যাত্রা শুরু হলো। সময়টা আগস্ট মাসের মাঝামাঝি, আরব সাগরের মেজাজটা একটু বিগড়েছিল সকাল থেকে, তাই এই যাত্রাপথে আবহাওয়া ভালো না থাকার জন্য বেশিরভাগ সময়ই সিট বেল্ট বেঁধে রাখতে হলো। এরকম অভিজ্ঞতা অবশ্য আমার আগে বহুবার আসা যাওয়ার পথে হয়েছিল, কিন্তু এবার যেন একটু বেশি পেলাম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, এটা অনুভব করতে শুরু করলাম যখন আমরা মরিশিয়াসের একমাত্র বিমানবন্দর স্যার সিবুসাগুর রামগোলাম এয়ারপোর্টের কাছে চলে এলাম। একটা ছোট্ট এয়ার পকেটে পড়ে একবার একটা মৃদু ঝাঁকুনি, তারপর সব একদম স্মুথ আর শান্ত। এদিকের আকাশটা ঝকঝকে রোদের আলোয় ভেসে যাচ্ছে। আমি উইন্ডো সিটে বসেছিলাম বলে বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম বাইরের আকাশের অবস্থা। 4691 কিলোমিটারের দূরত্বটা কিন্তু খুব একটা কম নয়, সময় লাগলো প্রায় 6.5 ঘন্টার মতন। আমার ঠিক আগের রোতে বসে আছে একজোড়া কাপল, ওদের দেখে আর কথাবার্তা শুনে অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে এদের সদ্য বিয়ে হয়েছে, মরিশাস যাচ্ছে হানিমুন করতে। হাসি মজা মান অভিমান সবই চলছে আশেপাশের অন্য যাত্রীদের পরোয়া না করেই। এইসব দেখতে দেখতে আমার একটা হাসির কথা মনে পড়ে গেল আর নিজের মনেই হেসে উঠলাম আমি। আসলে বহুদিন আগে একটা মজার গল্প শুনেছিলাম, আর সেটাও ছিল বিবাহিত এক দম্পতিকে নিয়ে। স্বামী এবং স্ত্রী একই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কর্মরত, স্ত্রী পাইলট আর স্বামী কন্ট্রোল টাওয়ারের ইনস্ট্রাক্টর। তা একদিন পাইলট স্ত্রী এয়ারপোর্টের কাছে এসে ল্যান্ডিং করার সময় কিছু একটা সমস্যায় পড়েছিলেন।
1: হ্যালো কন্ট্রোল টাওয়ার, ফ্লাইট নাম্বার 778 এর কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে।
2: আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, প্লিজ আরো একবার বলুন কি সমস্যা হয়েছে।
1: ঠিক আছে বাদ দাও, তুমি কবেই বা আমার কথা কান দিয়েছো।
2: আরে আরে সমস্যাটা বলো প্লিজ।
1: বললাম তো শুনতে হবে না, বাদ দাও।
2: বলো বলো প্লিজ বলো।
1: বলছি বাদ দাও, জীবনে কোন দিন আমার কথা শুনেছো?
2: আরে বলবে তো রে বাবা, কি প্রবলেম হয়েছে?
1: কিছু না, আমি ঠিক আছি, বাদ দাও।
2: বলো না প্লিজ বলো।
1: প্রবলেম আমার, আমাকে বুঝতে দাও, তোমাকে ভাবতে হবে না, অযথা টেনশন নিও না।
2: আরে বোঝার চেষ্টা করো, এই ফ্লাইটে তুমি ছাড়াও 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রু রয়েছে।
1: সেটাই তো, জীবনে কোনোদিন ভেবেছো আমার কথা? এখনো তোমার 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রুকে নিয়ে চিন্তা? জীবনে এক মুহূর্ত আমার কথা ভাবলে না।
2: আর তারপর বাকিটা ইতিহাস।
0: আমার ফ্লাইট এখন মরিশাস এয়ারপোর্টের উপরে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব আমরা, আর এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি, আমি ঘুরব মরিশাস আপনাদের সাথে, কোথাও যাবেন না, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এর পরের গানটা স্নিগ্ধজিতের গলায় সময়, খুব সুন্দর গানটা, আপনার ডেফিনেটলি ভালো লাগবে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুরভাইমির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মরিশাস। মরিশাসের আকাশে এখন আমার ফ্লাইটটা উড়ছে। এবার নিচের দিকে তাকিয়ে আকাশ থেকেই আমার সেই ছোট্টবেলার কল্পনার জগতের সঙ্গে মিল খুঁজতে শুরু করলাম। সত্যি সত্যি মেঘের আনাগোনা ও লুকোচুরির মধ্যেই কল্পনার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন ঘটতে শুরু হলো। আকাশ থেকে এই অতি মায়াবী ও সৌন্দর্যে ভরা মরিশাসের প্রেমে ভেসে যাওয়ার সুন্দর মুহূর্তগুলোকে হাতছাড়া না করে মোবাইলটাকে অন করে ভিডিও করতে লাগলাম। আমার সামনের ওই নিউলি ম্যারিড কাপলও দেখি আর কোনো কথা বলছে না, জানলা দিকে তাকিয়ে বসে আছে দুজনেই। আসলে যার কথা না বললেই অন্যায় হবে তা হলো এই ভুবন মোহিনী ও অপার সৌন্দর্যের ডালি উজাড় করে অকৃপণভাবে সাজিয়ে গুছিয়ে দেশটিকে ভরে রেখেছে অগণিত বীজ। আর কয়েকটা ছোট্ট ছোট্ট দ্বীপ রয়েছে আশেপাশে যেগুলো এত উপর থেকে সোনালি সবুজ রঙের বিন্দুর মতন লাগছে। এই ছোট্ট দেশটায় তারপরেও আছে এক অবিস্মরণীয় আগ্নেয়গিরি। অনেক অনেক বছর আগে ঘটে যাওয়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ওই স্থানের এক বিপুল পরিমাণ পরিবর্তন ঘটিয়েছে, যার প্রমাণ এখনও বিদ্যমান। সেই লাভা বয়ে গিয়ে বিভিন্ন রঙের মাটি সৃষ্টিতে সাহায্য করেছে, যা এক কথায় খুবই আকর্ষণীয় করে তুলেছে সুন্দরী মরিশাসকে। শুধু তাই না, সেই ভলক্যানিক ইরাপশন থেকে সৃষ্টি হয়েছে এক সুবিশাল গোলাকৃতি খাদ, সেটা এতটাই গভীর যে নিচে কি আছে দেখা যায় না উপরের কিনারা থেকে। এই দেশের রাজধানী হল পোর্ট লুইস। যেহেতু দেশটি দ্বীপ রাষ্ট্র তাই এর পোর্টের মাহাত্ম্য অনেক। ক্যাপিটাল সিটি পোর্ট লুইস হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট। আর এটাও অবাক হয়ে দেখার মতন যে দেশটি আয়তনে এত ছোট, লম্বায় 65 কিলোমিটার এবং চওড়ায় 45 কিলোমিটার, ঠিক এইটুকুনি জায়গার মধ্যে এই দেশে কী বা নেই? তাই তো পৃথিবীর সমস্ত ভ্রমণপ্রেমিক মানুষের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠতে পেরেছে এই সুন্দরী আর মায়াবী মরিশাস। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের মরিশাস বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসা পেতে কোনো রকমই অসুবিধে হলো না। আসলে এটা ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা, আর সেই সাথে একটা দুর্দান্ত ওয়েলকাম পেলাম এয়ারপোর্টে নেমে। একটা জিনিস দেখে একটু অবাকই হলা, এখানকার স্টাফরা মাঝে মাঝেই একটু হিন্দি কথা বলার চেষ্টা করছিল। তার একটা বিশেষ কারণ ছিল, কয়েকদিন পরেই যে বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন সেটা এই মরিশাসেই হচ্ছে, তাই আমাদের বিশেষভাবে বরণ করা হলো। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তে ভারতীয় হিসেবে। এবার আমাদের জন্য আগে থেকে বুকিং করা গাড়ি অপেক্ষা করছিল, তারাও আমাদের স্বাগতম জানাবার জন্য প্রস্তুত ছিল সুন্দরভাবেই। কিছু মানি এক্সচেঞ্জ করে এবং লোকাল একটা সিম নিয়ে বেরিয়ে পড়লাম বিমানবন্দর থেকে আমাদের বুকিং করা রিসোর্টের উদ্দেশ্যে। বেরিয়েই চমক আকাশের দিকে তাকিয়ে, মরিশাসের প্রেমে আমি সেই কবে থেকে পড়েছিলাম মনে নেই, কিন্তু এখানে এসে আকাশে মেঘের ভেলার আনাগোনা দেখে আরেকবার তার প্রেমে না পড়ে উপায় নেই। এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে এত রকমারি সুন্দর সুন্দর আকৃতির পাহাড় রয়েছে, যেটা আরও আকর্ষণীয় করে তুলেছে এই দ্বীপ নগরীকে, এবং এগুলো না দেখলে বিশ্বাস করা অসম্ভব বটে। আর এই সব চমকের মধ্যে আরও একটি বড় চমক হলো, বহু জায়গায় মরিশাসের জাতীয় পতাকার সঙ্গে আমাদের জাতীয় পতাকার সমান তালে ও সমহিমায় সহাবস্থান, যা কিনা যে কোনো ভারতীয়কে গর্বিত না করে পারে না। এর কারণ আমি আগেই বলেছি, ওই বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন। রাস্তার দুদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমাদের রিসোর্টের দিকে, যার অবস্থান মরিশাসের ঠিক উত্তর পশ্চিম প্রান্তে। আর আমাদের এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু হয়েছে দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে। আসলে দেশটা খুবই ছোট, তাই এরকম ঘোরার মজাও বেশি। এই গাড়ি নিয়েই বারবার দ্বীপ রাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছিলাম। ওই তো সামনেই আমাদের রিসোর্ট। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হয়ে নেব, পেট পুজোটাও সেরে নেব তাড়াতাড়ি, ঘুরতে বেরোতে হবে যে। আর হ্যাঁ, আমার এই সফর জারি থাকবে আপনাদেরই সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

গতকাল রাত থেকে একের পর এক পট পরিবর্তনকে আপন মনের সঙ্গী করে চলেছি আনন্দের সঙ্গে। তাই তো দুটো ফ্লাইটের এতটা জার্নি, তার সঙ্গে মুম্বাইয়ে গভীর রাতের কিছুটা সময় কাটানো, সব মিলিয়ে একটা ক্লান্তির ছাপ মনে ও শরীরের উপর প্রভাব বিস্তার করার কথা। এই সময় মনে হওয়াই স্বাভাবিক গাড়ির সিটে শরীর এলিয়ে চোখ বুঝে একটু বিশ্রাম নেওয়ার, কিন্তু সেসব কই। রাস্তার দুধারে কখনো বিচ আর পাহাড়, আর কখনো বা হাইরাইসের সারি, প্রচুর হোটেল আর পর্যটকদের ভিড় দেখলাম বিচের আশেপাশে। আসলে এদেশের প্রধান ইনকাম ট্যুরিজম থেকে, এরপরেই এদের আয়ের আর এক উৎস হচ্ছে সুগারকেন ইন্ডাস্ট্রি। তার প্রমাণস্বরূপ যাত্রাপথে দেখতে পেলাম প্রচুর পরিমাণে আখের ক্ষেত মাঝে মধ্যেই ছড়িয়ে আছে। এখানে আইন কিন্তু খুব কড়া, আর সবাই দেশের নিয়ম কানুন খুব সুষ্ঠুভাবেই মেনে চলেন, তাই রাস্তাঘাটে পুলিশের সংখ্যা হাতে গোনা। এদেশের মানুষদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই, তাই তো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিশ্চান বা অন্যান্য জাতির সব অবস্থান রয়েছে, যা এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য খুব খুব জরুরি। ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম আমাদের রিসোর্টটি খুব মনোরম পরিবেশের মধ্যেই অবস্থিত। প্রথম থেকেই এই রিসোর্টটার প্রশংসা দেখেছি গুগলের রিভিউতে। এর কাছেই রয়েছে মরিশাসের একটা বিখ্যাত বিচ, যার পোশাকী নাম হচ্ছে ট্রুঅক্স বিচেস। বলতে বলতেই আমাদের গাড়ি ওই সৌন্দর্যমণ্ডিত পরিবেশের মধ্যে চলে এলো। এই দেখুন সেই বিচ যার কথা আমি বলছিলাম। আমার চোখ তো ছানা ভরা, ভাবতে শুরু করেছি এখনই একবার গাড়ি থেকে নেমে পড়ব কিনা। ঠিক এরকমই এক মুহূর্তে আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে জানিয়ে দিল এখানে এখনকার মতন যাত্রা শেষ। সঙ্গে সঙ্গে মনে হলো আমাকে কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে একটা সুন্দর ও খুব মিষ্টি স্বপ্নের বিঘ্ন ঘটালো। কিন্তু কই, এ তো আর এক স্বপ্নপুরীর প্রবেশদ্বার, যা কিনা আমাদের জন্য স্বাগত জানানোর অপেক্ষায়। ঘোর কাটিয়ে এখানে কিছু আনুষ্ঠানিক নিয়মকানুন খুব সুন্দরভাবে পালনের মাধ্যমে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হলো। সেটাও আবার কিনা একটা লোভনীয় সুইমিং পুলের পাশে বসিয়ে, আর এই চমকের পর চমক চলতেই থাকলো। আমাদের রুমগুলোর ঠিক পাশেই রয়েছে আকর্ষণীয় সুদৃশ্য আরও একটা সুইমিং পুল। জাস্ট স্বপ্নের মতন মনে হচ্ছিল সবটুকু। আমার এই মরিশাস ঘোরার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in, এখানে গিয়ে দেখতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্রেকের পর ফিরে এলাম, আমি রয়েছি আপনাদেরই সাথে মরিশেসে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। এই মুহূর্তে এখানে একটু শীতের আমেজ, যা আমাদের মনটাকে আরও সতেজ করে তুলেছে। কোথায় আমাদের এত জার্নির ক্লান্তি, মন চাইছিল এক্ষুনি পুলে নেমে পড়ি, কিন্তু নিজেদের কন্ট্রোল করলাম আমরা সবাই, যাতে এখানে কদিন সুস্থভাবেই কাটাতে পারি এই কথা ভেবেই। আর সুইমিং পুল তো চলে যাচ্ছে না, আমাদের সঙ্গেই এ কদিন থাকছে। এখানে বলার প্রয়োজন আছে যে এই মুহূর্তে মরিশিয়াসে সময় প্রায় বিকেল 4:30, যা কিনা আমাদের দেশের থেকে ঠিক 1 ঘন্টা পিছিয়ে। এই মুহূর্তে এতটুকু বিশ্রাম নেওয়ার কথা না ভেবে যতটা পারলাম মনের আনন্দে ভিডিও আর ছবি তুলে গেলাম। খোলামেলা পরিবেশে আলাদা আলাদা ব্লকে সব রুমের ব্যবস্থা, যা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য আদর্শ। আর আলাদা আলাদা করে কত যে সুইমিং পুল, বলতে গেলে মনে হবে প্রায় সব রুমগুলোর সঙ্গেই পুলের সংযোগ, যা একটা বাড়তি মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে প্রচুর সুন্দর সুন্দর নানা রকম গাছের সমারোহ, তাই দেখতাম অনেকেই এই মনোরম পরিবেশের মধ্যেই সময় কাটিয়ে দিচ্ছেন, আর সঙ্গে সুইমিং করার সুবিধে তো আছেই। সারাটা সন্ধে সামনের বিচে মজা করে কাটিয়ে তারপর ঠিক রাত 10টায় ডিনার করে নিলাম। পরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মরিশিয়াস ঘুরতে। আজ আমাদের গন্তব্য মরিশিয়াসের বিখ্যাত কালার্ড আর্থ, যা কিনা অনেক অনেক বছর আগে সুবিশাল আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বেরিয়ে তা থেকেই তৈরি হয়েছিল। এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরেও কি সুন্দর বাহারি রং ও রূপ নিয়ে অবস্থান করছে, এক কথায় অতুলনীয়। এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু লোকজন ছুটে আসে এই মরিশিয়াসে। এখানে এরা এটাকে 7 কালার্ড আর্থও বলে থাকে। সত্যি সত্যি এই বিশেষ জায়গাটি ওরা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যেভাবে সংরক্ষণ করে চলেছে, তা আমাদের কাছে শিক্ষণীয় বটে। সাদার্ন মরিশিয়াসের বাহারি রঙের বিশেষ মাটির কিছু ভিডিও ও ছবি তুলে নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব বলে। দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজ আমাদের গন্তব্য হচ্ছে মরিশাসের এক বিখ্যাত প্রাইভেট বিচে। আর এটার গালভরা একটা নামও আছে, ইলে অক সার্ভস। এটা মরিশাসের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। আমাদের রিসোর্টটার অবস্থান হচ্ছে মোটামুটি দেশটার উত্তর পশ্চিম প্রান্তে, তাই যাত্রাপথেও দ্বীপ রাষ্ট্রটিকে বারবার দেখার সুযোগ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট বেশ পরিকল্পনা মাফিক হলেও চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়ার মতো। আর এই সবুজ জঙ্গল পুরোপুরি প্রাকৃতিক, আফ্রিকার জঙ্গলেরই একটা অংশ ছিল এই সব এলাকাগুলো, তাই পরিকল্পনার ছাপ না থাকলেও তা কিন্তু ওই সুন্দর পরিবেশের সঙ্গে মানানসই লাগছে। দেখতে দেখতে আমাদের গাড়ি মরিশাসের পূর্ব প্রান্তে চলে এলো। এখানে আমাদের সঙ্গে সমান তালে একদিকে সঙ্গত করে চলেছে মাইলের পর মাইল নয়নাভিরাম নানা বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় মরিশাসের সেই বিখ্যাত বীচসমূহ। এখানে যে জিনিসটা চোখে পড়ার ও বিশেষভাবে বলার তা হলো, বেশ কয়েক কিলোমিটার ধরে বীচের সঙ্গে সুন্দর করে সাজানো গোছানো ও নানান রকম বিশাল বিশাল গাছের সমারোহে গড়ে ওঠা সিনিয়র সিটিজেন পার্ক। এই সময় বারবার আমার মনকে কেড়ে নিচ্ছিল ওই বীচের সঙ্গে নানা গাছের নিচে সুশীতল ছায়ায় চাদরে ঢাকা পরিবেশটা। এই প্রসঙ্গে আরও একটা কথা মনে এলো, এদেশের সরকার সিনিয়র সিটিজেনদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধে দিয়ে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে পেনশন সংক্রান্ত একটা বিশাল সুবিধা। ভাবছেন তো এ আবার নতুন কি? হ্যাঁ, একটু কিছু তো নতুন আছে অন্তত আমাদের দেশের তুলনায়। তা হলো, আপনি কোনো দিন চাকরি না করলেও 60 বছর পরে পুরুষ ও মহিলা উভয়ই পেনশন পাবেন, এমনকি স্বামী ও স্ত্রী আলাদা আলাদাভাবেই। তার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধে তো আছেই, পুরোটাই এখানকার সরকার এখানকার নাগরিকদের দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জানবো আরও অনেক কিছু, ঘুরবো মরিশাস, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আমাদের পুরো দিনের প্রাইভেট বিচ আইল্যান্ড ট্যুরের কথায়। যাওয়ার পথে আমাদের গাইড বেশ কিছু তথ্য দিলেন, এর মধ্যে যেটা না বললেই নয় তা হলো ওই সি বিচের জিনিসপত্রের দাম, যা কিনা সাধারণ মানুষের কাছে একটা বিশাল চাপের ব্যাপার। তাই কিছু খাবার দাবার কিনে নিতে হলো সামনের একটা মল থেকে, সেটাও কম চাপের মনে হলো না। আমরা মোট ছজন ছিলাম আর আমাদের ছয়জনের জন্য সামান্য কিছু খাবার আর এক বোতল করে জল ও কোল্ড ড্রিঙ্কস নিলাম, যার দাম পড়ল ভারতীয় টাকার হিসেবে প্রায় 1800 টাকা। যাই হোক, আমাদের একটা বিচে নামিয়ে জানানো হলো এখান থেকে স্পিড বোট করে নিয়ে যাওয়া হবে সেই আকাঙ্ক্ষিত বিচে। যাওয়ার পথে যদি কেউ কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান তবে তা করতে পারেন। তার জন্যে যা রেট বলা হলো তা অবাক করার মতন, কারণ এই সব ওয়াটার অ্যাক্টিভিটিস আমাদের আগেই করা ছিল লাক্ষাদ্বীপ, থাইল্যান্ড বা বালিদ্বীপ ভ্রমণের সময়। তাই আমরা ঠিক করলাম বেশ কিছু দূরে স্পিড বোটে যেতে নাকি আধ ঘন্টার মতন লাগবে, সেইখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে সেটা দেখতে যাব। এই স্পিড বোটের ভাড়া নিয়েছিল 6 জনের জন্য মোট 12,000 টাকা। যাই হোক, আমাদের স্পিড বোট জার্নি শুরু হতেই মাথা থেকে সব হিসেব নিকেশ এক মুহূর্তে হারিয়ে গিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করল। কোন দিকে দেখব বা কোন প্রান্তের ভিডিও তুলব তা তো ভেবেই পাচ্ছি না, মনে হচ্ছে এদিকের ছবি তুলতে গিয়ে ওদিকটা বোধহয় মিস হয়ে যাচ্ছে। সেই সঙ্গে যাত্রাপথে যেভাবে স্পিড বোট লাফিয়ে লাফিয়ে চলছে তাতে কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি বোট উল্টে গেল। যদিও এভাবে স্পিড বোট চড়ার অভিজ্ঞতা আগেও ছিল আমার। আমাদের আসল গন্তব্য হলো সেই বিখ্যাত ওয়াটারফলসে, যা কিনা আমাদের যাত্রা শুরুর আগেই এক ঝলক দেখেছিলাম ইউটিউবে। কিন্তু এখানে যাওয়ার পথে চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড় আমাদের সঙ্গে সামনেই সঙ্গত করে চলেছে। অকল্পনীয় নানান বৈচিত্র্যপূর্ণ বাহারি রং বেরঙের পাহাড় তার মাঝ দিয়ে উঁকি দিচ্ছে উজ্জ্বল নীল রঙা আকাশ। এখানে আরও একটা লক্ষণীয় বিষয় হলো সেই আকাশের নানা মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা সূর্য রশ্মির প্রতিফলনের সাথে সাথে নীল সমুদ্রের জলরাশিতেও নানা বৈচিত্র্যপূর্ণ রঙের সমারোহ হয়েই চলেছে সমানতালে। এই মহাবিশ্বের সব থেকে সেরা শিল্পী হলেন ঈশ্বর, একথা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন এই পরিবেশটা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর দেখব সেই দারুণ ওয়াটারফলসটা।

মরিশাসে কিন্তু ছোট ছোট দ্বীপের অভাব নেই। বেলমেয়ার এবং সার্ফ আইল্যান্ডে রয়েছে সাবমেরিন রাইড, ডিপসি ওয়াকিং, স্কুবা ডাইভিং, উইন্ড সার্ফিং, স্কিইং, ইয়টিং এবং প্যারাসেলিংয়ের মতন এক্সাইটিং সব ওয়াটার স্পোর্টস। সাহস আর বাজেট এই দুটো যদি থাকে তাহলে হয়ে যাবে নতুন এক অভিজ্ঞতা। আর ঠিক পাশেই সমুদ্র সৈকতে সঙ্গী নারিকেল গাছের সারি প্রাণ ভরিয়ে দেবে, মনে হবে আপনি কোনো ক্যারিবিয়ান আইল্যান্ডে চলে এসেছেন। সাগর জলে নীল সবুজ কালো রঙের মেলা, আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। মাঝে মধ্যে চোখে পড়বে রং বেরঙের পালতোলা নৌকা, ঠিক যেন তুলি দিয়ে আঁকা সব ছবি। ইচ্ছে হলেই স্পিড বোটে চড়ে হারিয়ে যেতে পারেন ওই নীল সাগরের অতল গভীরে। এখানে আরও রয়েছে বালাক্লাভা অঞ্চল, শিবসাগর, রামগুলাম, বটানিক্যাল গার্ডেন, বার্ড স্যাংচুয়ারি, ঐতিহাসিক ব্লু পেনি মিউজিয়াম এবং বিখ্যাত মরিশিয়াস অ্যাকোয়ারিয়াম। মরিশিয়াসের মাঝে আলেকজান্ড্রা ও চেমারাল জলপ্রপাতটিও দেখার মতন। তাছাড়া ম্যাট দে লেবেডোনেসের কলোনিয়াম স্থাপত্যের নিদর্শন, সবুজের সমারোহ, সুন্দর সুন্দর অর্চার্ড এবং শেষে মরিশাসের গার্ডেনে রাম টেস্টিং ট্যুর মিস করবেন না। মরিশাসের সাউথ ট্যুরে হারিয়ে যাবেন আর এক মোহনীয় অপলক সুন্দরের মূর্ছনায়, সমুদ্রকে ঘিরে থাকা নানান রঙের চোখ জুড়ানো কোরাল রিফ, প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, আশ্চর্য সুন্দর প্রাকৃতিক জিনিসের সম্ভার, পর্যটকদের সেলফি আর ছবি তোলার মাত্রা বাড়িয়ে দেবে কয়েক গুণ। এখানে একটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে, মন্দিরে রয়েছে পাথরে তৈরি শিবমূর্তি। এই মহেশ্বরনাথ শিব মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এবার ঘুরে আসুন গ্র্যান্ড গলফ কোর্স। এই গলফ কোর্সটি বিশ্ববিখ্যাত, মরিশাসের বিশাল জায়গা জুড়ে আছে এই রকম একাধিক গলফ কোর্স। সবুজ প্রান্তরের এই খেলার মাঠে শরীর ও মন দুই ভরে যাবে। তাছাড়া মরিশাসের বিলাসবহুল হোটেল রিসর্টগুলো ডিটক্স ও রিল্যাক্স করার জন্য আমার মতন ট্যুরিস্টদের পারফেক্ট চয়েস। যাদের বডি ম্যাসাজ করানোর প্রতি আলাদা আদর রয়েছে তারা নিতে পারেন আধুনিক সায়েন্টিফিক থেরাপির সংমিশ্রণে মরিশাসের স্পা থেরাপি। সব টেনশন ক্লান্তি ভুলে হারিয়ে যান ম্যাসাজের রূপকথার রাজ্যে। সাউথ জোনের সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয়। মরিশাসের সবচেয়ে গর্জিয়াস ভিউ পয়েন্ট হল প্যানোরামিক ভিউ পয়েন্ট। এটা মুন মাউন্টেনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। পাহাড়টিতে রয়েছে এক্সাইটিং সব এক্সপেরিমেন্টের জায়গা। স্থানীয়দের মাঝে পাহাড়টিতে নিয়ে রয়েছে মজার মজার সব গল্প। শোনাবো সেই সব গল্প অন্য কোনো একদিন। এখানে ব্লু সি বিচ, ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ ও ট্যামারিন সমুদ্র সৈকতের চারপাশ জুড়ে আছে সবুজের সমাবেশ। আর এখানকার মাটেলা টাওয়ার মিউজিয়াম আর ক্যাসেলা ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চারের ওয়াইল্ড লাইফ দেখাও বেশ জনপ্রিয়। মরিশাসে দেখার অনেক জায়গা আছে। এক এক করে গ্লোবে দেওয়া আইটিনারি অনুযায়ী দেখে নিয়েছিলাম সবকটা স্পট। এখানকার বিরাট সাইজের বিখ্যাত কুমির দেখতে হলে যেতে হবে লা ভিনাইল ক্রোকোডাইল পার্ক। তাছাড়াও সেখানে রয়েছে বিশাল আকারের বাদুর, কচ্ছপ, বানর আর পোকামাকড়ের সংগ্রহ। সেই দিনই দেখতে গেলাম ক্যামেরল জলপ্রপাত। এটা হলো মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত, উচ্চতায় প্রায় 100 মিটার। এমন অপরূপ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে দারুণ আনন্দ পাবেন। এখানেও দেখতে পাবেন চমৎকার 7 কালার আত, লাল বাদামি বেগুনি রঙের আস্তরণ। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটি, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটা, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে এই পার্কেই দেখা পেতে পারেন মরিশাসের বিলুপ্ত প্রায় পিঙ্ক পিজন বা গোলাপি পায়রা। খুব কাছেই রয়েছে প্যাম্পলেমোসিস বটানিক্যাল গার্ডেন। প্রায় 60 একর জমির উপর রয়েছে এই বিশাল গার্ডেনটা।
পাম গাছ থেকে শুরু করে সেখানে রয়েছে বিশাল সব পদ্মপুকুর। আমার দারুণ লেগেছিল গ্র্যান্ড বেসেন। অসাধারণ এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত। একে বলা হয় মরিশাসের সবচেয়ে পবিত্র হিন্দু এলাকা। একটা বিশাল শিবের মন্দির রয়েছে সেখানে, আর ওখানেই আছে 108 ফুটের শিবমূর্তি। মরিশাসে গিয়ে অবশ্যই যাওয়া দরকার মারিয়ানা বিচ। সমুদ্রের নীল জল ও আশপাশের পরিবেশের শোভা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। এছাড়াও মরিশাসের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লা মনরো বিচ, কেসেলা বার্ড পার্ক, মরিশাস অ্যাকোয়ারিয়াম, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, ব্লু পেনি মিউজিয়াম, লিওন মাউন্টেন এবং অবশ্যই গ্র্যান্ড পোর্ট। পর্যটন স্বর্গ মরিশাসে পর্যটকদের কেনাকাটার কথা জিজ্ঞাসা করলে এক কথায় উত্তর আসবে পারফিউম, বিভিন্ন রকমের অয়েল অ্যান্ড কফি। তাছাড়া বিখ্যাত বেতের শোপিস এবং হস্তশিল্পের আদিবাসী পোশাক পেয়ে যাবেন স্থানীয় পোর্টলুই মেন মার্কেটে। মরিশাসের চিলি কেক, ক্রোয়েল কারি এবং সি ফুড অবশ্যই খেয়ে দেখবেন। রেস্টুরেন্টগুলোতে বসলে ইটালিয়ান ও ভারতীয় খাবারের মেনু দেখলে লোভ সামলানো দায় হবে আপনার। কি যেতে ইচ্ছে করছে মরিশাস? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নম্বরে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, কারণ আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। ভালো থাকবেন, স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাক,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনের সব বাচ্চা ছেলেমেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা আমাদের বয়সী ছোট্টখাট্টো বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: তিন দিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

প্রেম অত্যন্ত একটি বিষম বস্তু, বুঝলেন? মানে প্রেম করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, কিন্তু একবার যদি লিঙ্গি খেয়ে যান তাহলে কিন্তু অনেক দিক দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় এরকম কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং চেনা পরিচিত লোকজন আছেন যাদের কিনা রীতিমতন ব্রেক আপ হয়েছে। তো ব্রেক আপ অর্থাৎ যাবার বেলায় এক একজন কিন্তু এক এক রকমভাবে রেসপন্স করেন। আমি এরকম কয়েকজনকে জানি যারা কিনা আফটার ব্রেক আপ তারা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেদের। আবার এরকম কয়েকজন আছেন যারা কিনা ব্রেকআপের পরে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন। কয়েকজনকে তো আবার মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। কাজেই যাবার বেলায় এই আঘাতটা কে যে কীভাবে কন্ট্রোল করবেন, কে যে কীভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে যাবার বেলায় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যাবার বেলায় কথা উঠলেই কিন্তু আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ে যায়। স্কুলের শেষ দিন, যেদিন কিনা আমাদের HS-এর রেজাল্ট আউট হয়েছিল, সেই সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টাচে থাকব। যেরকম হয়, জীবন চলে গেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে আঁকা বাঁকা পথে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। এরকম নয় যে প্রত্যেকের সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট নেই, কিন্তু এটাও ঘটনা যে প্রত্যেকের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে কন্ট্যাক্টটা নেই। সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যাবার বেলায় অর্থাৎ স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছি, শেষ দিন, আমাদের হেড স্যারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সেই হেড স্যার যাকে কিনা আমরা প্রত্যেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম, আর সেই স্মৃতি আজও এতদিন পরেও অম্লান। তো রেডিও বাংলানেট.com এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

অনেকে বলেন যে কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা একদম সত্যি যে পৃথিবীতে শূন্য স্থান কিন্তু থাকে না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে যে আমাদের জীবন থেকে চলে যাবেন বা যারা আমাদের জীবন থেকে চলে যাবেন, যে শূন্য স্থানটা তৈরি হয় সেটা হয়তো কালের নিয়মে অন্যভাবে ভরাট হয়ে যায়, কিন্তু তারা থাকলে যেভাবে সে শূন্যস্থান ভরাট হতো সেটা সারা জীবনে আর কোনো দিন ভরাট হয় না। কাজেই যাবার বেলায় কিছু শূন্যস্থান তো তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছিলাম যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু ঘটনা ঘটে যখন কি না আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিংবা জীবন অন্য পথে চলে যায়। কখনো আমরা কারুর থেকে সরে যাই, কখনো আমাদের কেউ একদম একা করে দিয়ে চলে যান। তো এই যাবার বেলায় এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক গল্প আছে যেগুলো কি না সত্যি অনেক সময় রোমহর্ষক, অনেক সময় গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে যেরকমভাবে চলতে থাকে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই আজকের গান্ধুরিয়ার আড্ডায় প্রত্যেক দিনের মতো গল্প থাকছে, আড্ডা থাকছে এবং ভালো ভালো গানও থাকছে। তাই জন্য ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আড্ডার সেই শুভ্রি, আর অবশ্যই কানে রাখতে হবে radiobanglanei.com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglani.com এ আজকে এমন একটা শিল্প নিয়ে কথা বলবো যে শিল্পটা আমার মনে হয় হারিয়ে তো যায়নি, কিন্তু যতটা সম্ভব আমাদের উৎপাদন করা উচিত সেই ক্ষেত্রে উৎপাদনটা অনেক কারণে কমেছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। বিশ্বের মাপের দেশ এবং অর্থনৈতিকভাবে তাদের কি বলবো সম্পর্কগুলো ঠিক না, বা নানান জায়গায় নানান অশান্তির কারণে বা যে কোনো কারণেই হোক উৎপাদন হচ্ছে না এবং তার জন্য শিল্পে ব্যাঘাত ঘটছে। আর সেই শিল্পটাই হচ্ছে গালিচা শিল্প। পার্সিয়ান গালিচা ইরানের যে ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প, এবং সেই শিল্পে অনেক রকমভাবেই যতটা উৎপাদন করা উচিত সেইটা হচ্ছে না, তার ফলে শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এইসব কথা তো একটু সাইডে রেখে আমরা এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প সেটা নিয়ে কজনই জানি, সেই নিয়েই আজকের আড্ডা।

বলতে প্রাচীন যে দেশগুলো বা উপমহাদেশগুলো তাদের গল্প শোনেন, তাহলে অবশ্যই সেখানে যদি ইরানের কথা থাকে তাহলে কিন্তু ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটো শিল্পের নামই আমরা খুঁজে খুঁজে পাই। একটা হচ্ছে ইরানের ববিতা, আরেকটা হচ্ছে ইরানের কার্পেট। এবং ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কার্পেট অর্থাৎ গালিচা শিল্প হয়, হাতে নিজের হাতে বুনে কার্পেট তৈরি করা হতো। এখন আমাদের ব্যস্ততার জীবনে নানান রকম মেশিনারি কার্পেট আমরা পাই বা মেশিন দ্বারা বোনা হয় সেই কার্পেটগুলো, কিন্তু সব সময়ের জন্য একটা শিল্প যখন সেটা হাতে বোনে করা হয় তার একটা কদরই আলাদা। আর ঠিক সেই জন্যই ইরানে ঐতিহ্যবাহী শিল্প গালিচা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে ইরানে এই যে ঐতিহ্যবাহী শিল্পটা অর্থাৎ গালিচা শিল্প, সেই শিল্পেরও কোথাও গিয়ে ব্যাঘাত ঘটছে।

ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটি শিল্প খুবই ভাবে প্রসার করেছে, সেটা হচ্ছে একটি কবিতা, এই কবিতা এবং কার্পেট, অন্যটি কার্পেট। এবং কবিতা এবং কার্পেটের এই যে দুটো শিল্প পাশাপাশি রাখলে, একটি মধ্যে থেকে থাকলে, যেমন বোঝা যায় তাদের অর্থাৎ ইরানের মানুষদের সৌন্দর্য ভাবনার কথা,

তারা কিভাবে ভাবতেন, তারা কিভাবে কথা বলতেন, ঠিক যেমনটা ঠিক সেই রকমই কাঠপের শিল্প আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের সৌখিনতার কথা, তাদের সৌন্দর্যের মানে বস্তুর দিক থেকে তারা কতটা সৌন্দর্য পরায়ণ সেইটা কিন্তু বুঝিয়ে দেয়। এবং যদি আপনি কখনো ইরানে যান, ইরানির বাড়িতে মানে কোনো একটা ইরানি খুঁজে পাবেন না যাদের বাড়িতে কার্পেট বিছানো নেই। মানে তারা মনে করে যে ঐতিহ্যবাহী শিল্পটা তাদের কিন্তু জীবনের এক অঙ্গ। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, ইরানিরা তাদের বিছানা নরম করার জন্য কিন্তু চাদরের নিচে কার্পেট পরে।

এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প, যেটা ইরানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এবং ইরানের বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে। কোনো একটা শিল্প তো হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট কুটির শিল্প থেকে ঘর ঘরে যে শিল্পগুলো তৈরি হতো, সেই শিল্পীরা সবাই মিলে অর্থাৎ সমষ্টিগতভাবে শিল্প বড় হয়। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এই শিল্প অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছে ইরানকে। তার পাশাপাশি আরেকটা কথাই বলবো, যে ইরানের এই যে কার্পেট শিল্প তৈরি হয়েছিল, যেই সময় সুতো আবিষ্কার হয়নি, সেই সময় গাছের ছাল বাকলকে নরম করে তার পরবর্তীকালে রেশমের বা পশুর যে চামড়া, সেগুলো দিয়ে কিন্তু কার্পেট বুনন হতো। তারপরে আস্তে আস্তে সুতো আবিষ্কার হয়ে যাওয়ার পর, যখন আমরা কি বলে পশমের সুতো বা হচ্ছে একটু উলের মতো মোটা ধরনের সুতো দিয়ে কার্পেট বোনা তৈরি হলো, তার মানে বুঝতে পারছেন কতটা প্রাচীন। এবং এই শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় কার্পেটে, সেখানেও কিন্তু কোথাও গিয়ে আমরা প্রাচীন ইরানের ছাপ পাবো। তো radiobangani.com এ এরকমই কিছু আড্ডা দিলাম আজকে আপনার সঙ্গে। কেমন লাগলো আজকে গালিচার শিল্প প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না radiobangani.com। মন চোখ নির্দেশ।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে। 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com শুনছেন। আর আজকের আড্ডা একদম অন্যরকম, সবুজ দরজা। আমরা প্রত্যেকেই বাড়ির যে রং, সেই রঙের ব্যাপারে কিন্তু অনেকে খুব খুঁতখুঁতে, এবং সেই খুঁতখুঁতে ব্যাপারটাকে মাথায় রেখে দরজার কালার কী হবে, জানলার কালার কী হবে, কিংবা ঘরের প্রত্যেকটার কালার কী হবে, সেই ব্যাপারে আমরা ভীষণ সচেতন। আবার কেউ কেউ রঙকে, মানে এই যে রঙিন একটা ব্যাপারকে মেনটেন করে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাবনা ফুটিয়ে তোলেন। আবার কেউ কেউ সেই রঙের মধ্যে আবার আলপনা আঁকেন, কেউ হয়তো ফটো লাগান। তো এইভাবে যে ব্যাপারটা আমাদের মনকে সুন্দর করে তোলে, আমাদের চোখকে সুন্দর করে তোলে, আমাদের দেখতে আরও ভালো লাগে, সেইভাবে কিন্তু এক একজন আমরা এক একভাবে সাজাই। কিন্তু আজকের একটা কেন সবুজ দরজা, আসলে বিভিন্ন কালারের দরজা, আমরা বেশিরভাগ দরজার কালার বেসিক্যালি যেটা আমরা দেখি প্রায় সেটা হচ্ছে ওই কাঠের কালারটা, আর কাঠের কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার অবশ্যই থাকে। কিন্তু এই সব কালারকে ফেলে, সাদা বলুন, পিঙ্ক বলুন, কেউ কেউ দরজার কালার আবার হলুদও রাখেন, তো সেই সব ব্যাপারকে ফেলে কেন সবুজ, আজকের এই আড্ডা সেই নিয়ে। এবং সবুজের একটা মায়া, একটা অন্যরকম ভালো লাগা, যেটা একটা পুরনো আভিজাত্যকে বহন করে চলেছে দিনের পর দিন, বছর পর বছর, এবং এইভাবেই কিন্তু সেই একটা পুরনো আদল বা পুরনো একটা গন্ধ সেটা কিন্তু রেখে গেছে সেই দরজাগুলো। আজকের আড্ডা সেই সবুজ দরজাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চারপর ফিরে আসছি আর আড্ডা দেবো আজকে সবুজ দরজা নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সবুজ দরজা নিয়ে। তো আমরা যারা জানি যে যেমন ধরুন ওই জয়পুরে পিঙ্ক সিটি, এবং সেই পিঙ্ক সিটি তাদের সেখানকার দরজাগুলোও কিন্তু কালার সম্পূর্ণ অন্যরকম, কখনো গোলাপি থাকে, কখনো সাদা থাকে, কখনো আরও অন্যান্য কালার হয়, কিন্তু সেখানে কখনো সবুজ দরজা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। ঠিক সেরকমভাবেই এই সবুজ দরজাকে পেতে গেলে একটু অন্যরকম কিছু জায়গা, যেমন উত্তর কলকাতার এমন কিছু জায়গা আছে যেখানে আজও কিন্তু এই সবুজ দরজার একটা চল আছে। মানে পুরো বাড়ির হয়তো কোথাও কোথাও কালার গোলাপি, কোথাও সবুজ, কোথাও সাদা, কিন্তু তার সঙ্গে মিলেমিশে আছে সবুজ দরজা। আর এই যে সবুজ দরজা, সেটা কিন্তু খুব একটা মেয়াদ একটা মানুষ ঢোকা তা তো কিন্তু নয়। এমন দরজা থাকে একসঙ্গে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে ঢুকতে পারে, এবং ওপরটাও মোটামুটি এই যে মাথার যে পোর্শনটা হয় সেটাও কিন্তু বেশ লম্বা, মানে 7 ফুট মানুষ, 8 ফুট মানুষ একদম স্বাচ্ছন্দ্যে ঢুকে পড়তে পারে সেই দরজা দিয়ে, এবং অদ্ভুত বড় বড় তাদের এই হয়। আর গোল মতো কড়া লাগানো থাকে দরজার ঠিক মুখটাতে, যেখানে অতিথি এলে সেই কড়াটা বাজায়। আজও কিন্তু এই রেওয়াজ আছে উত্তর কলকাতায়, এবং এই দরজা মানে অদ্ভুতভাবে এমন আকর্ষণীয় হয়ে যায় কোথাও কোথাও, কারোর কারোর ক্ষেত্রে এটা একটা সেলফি জোন তৈরি হয়ে যায়। আর সেই সেলফি জোন বেশ কিছু ভিউয়ার্সেরও দাবি রাখে। তো যাই হোক, আমাদের আজকের আড্ডা জারি থাকবে সবুজ দরজা নিয়ে। এরপর সবুজ দরজা নিয়ে একটা কথা বলবো, একটা গল্প।

সবুজ দরজার গল্প নিয়ে ফিরেলাম আমি শৌভিক। তো এভাবেই কিন্তু গল্প জমে ওঠে, এভাবেই সেলফি জোন তৈরি হয়, এভাবেই সেই দরজা, সেই রং আজও দিনের পর দিন। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি, সেখানে দুর্গাপুজো হয়, এবং সেই দুর্গাপুজোর মুহূর্তে যখন আপনি কখনো যাবেন বা এমনি সময়ও যখন যাবেন, দেখবেন সেই দরজাগুলো, সবুজ দরজা, সেখানেও কিন্তু আছে। এবং যে যে ঘরগুলো, তার প্রত্যেকটাতে কিন্তু সবুজ দরজা হয়ে দাঁড়িয়ে আছে, আর দেয়ালগুলো সাদা। আর অদ্ভুতভাবে এই দরজাটা একটা নস্টালজিক, একটা অদ্ভুত সময়কে বহন করে চলেছে। দিনের পর দিন বৃষ্টি, ঝড়, রোদ, তাতে যত খুশি সেই ব্যাপারটা চলুক না কেন, সে কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং টকটকে সবুজ হয়ে ধরা দিয়ে আছে আজও। এবং সেখানেই প্রতি মুহূর্তে গল্প জমে ওঠে। সেই দরজা খুললার অপেক্ষায় মানুষ পিলপিল করে ঢুকে পড়ে সেই শোভাবাজার রাজবাড়ি দর্শন করতে। আবার ভাবুন, সেই দরজা অপেক্ষা বন্ধ, যখন দরজা বন্ধ হয়ে যায়, সেটাও একটা করুণ একটা মুহূর্ত। কারণ দুর্গাপুজোর প্রতিটা মুহূর্ত এমন সুন্দরভাবে সেখানে সাজানো গোছানো থাকে, যখন ওই পুজোর এ থেকে বাড়ির কাজকর্ম শুরু হয়, ঠাকুর দালানে ঠাকুর তৈরি বা আরও যেসব কারুকার্য, সেগুলি যখন শুরু হওয়া থেকে রঙিন সাজে সেজে ওঠে, ঠিক সেই রঙিন সাজ ততদিন অবধি থাকে, এবং যখন ওই বিজয়া দশমীর দিন সেই সবুজ দরজা ঠাকুর চলে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, ভীষণই কষ্ট লাগে। সত্যি তো, যেন আমরা এই খোলা উন্মুক্ত দরজা দিনের পর দিন দেখতে চাই, সেভাবেই খোলা পড়ে আছে। সত্যি তা তো হয় না, কোথাও না কোথাও একটা ব্যাপার থাকে, রক্ষণাবেক্ষণের ব্যাপার। আর সেই রক্ষণাবেক্ষণের ব্যাপারকে মাথায় রেখে কোথাও দরজা বন্ধ করতে হয়। তাহলে লাইটটা জারি থাকবে, আর এই বন্ধ দরজার নেপথ্যে অনেক ইতিহাস জড়িয়ে থাকে। সেই ইতিহাস হয়তো এই দরজা ভেদ করে কত মানুষ ভেতরে ঢুকে পড়েছিলেন, বা কত মানুষ এই দরজার নিরিখে ভেতরে প্রবেশ করতে পারেনি। আমাদের একটা জারি থাকবে সঙ্গে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো কেমন লাগছে আজকের এই আড্ডা? এই শো শেষের পর 4474-3965712 তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এবং যারা ইমেল করেন gm@radiobanglanet.com-এও পাঠাতে ভুলবেন না কেমন লাগছে সবুজ দরজার কথা। আসলে এই সবুজ দরজাকে কেন্দ্র করে অনেক প্রেমও কোথাও কোথাও জমে ওঠে। ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল, যদি আমি বিবাহ করি তাহলে সেই সবুজ দরজাকে সাক্ষী রেখে আমি বিবাহ করব। তার ব্যাকগ্রাউন্ডটা যেন হয় একটা বড় সবুজ দরজা। কেন সবুজ দরজা? আর এই সবুজ দরজার সামনে তুমি তাহলে কী শাড়ি পরে থাকবে? লাল রঙের টুকটুকে বেনারসি, আর ওটাই হবে আমার সেলফি জোন, অন্যের জন্য ফটো, বা আমার জন্য সেদিনকার বিয়ের ব্যাকগ্রাউন্ড। তো এই কথা নিয়ে সেই খোঁজা হলো সবুজ দরজা, পাওয়া গেল এক বিরাট সবুজ দরজা, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোনো এক বাড়িতে, এবং সেই দরজাকে সুন্দর করে আবারও রং করে এমন সুন্দর করে রাখা হলো মেয়েটির ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরজাটি ভেজানো কিন্তু তালাটি খোলা, এবং সেই তালাটি রাখা আছে মেয়েটির কাছে, মেয়েটির পাশে। আর সেই দরজার সামনে একটা সুন্দর চেয়ারে বসে আছেন সেই টুকটুকে লাল বেনারসি পরা কোণে। কথা রেখেছেন সে ছেলেটি, এবং বলেও ছিলেন যে সেই সবুজ দরজার সামনেই লাল টুকটুকে শাড়ি পরানো অবস্থাতেই তোমাকে আমি উপহার দেব লাল টুকটুকে একটি গোলাপ। আর সেদিন থেকেই সেই সবুজ দরজা তাদের জীবনের এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। আর আজও তাদের বয়স 80 ছুঁই ছুঁই। মেয়েটি যখন বলেছিল যে বিয়ের ব্যাকগ্রাউন্ডে সবুজ দরজা থাকবে, ছেলেটির পছন্দ ছিল আমি একটি বাড়ি করব আর যে বাড়ির দরজা থাকবে এইরকমই একটি সবুজ দরজা, এবং তার এই যে তালাটি সেটি আজীবনের জন্য খোলাই থাকবে, তার চাবি থাকবে তার আঁচলে। জমে উঠেছিল সেই গল্প, আর জমে গিয়েছিল সেই মুহূর্তটা। এভাবেই সাক্ষী থাকে সবুজ দরজায় মনের আন্যায়। থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌভিক, আর আজ আড্ডা চলছে সবুজ দরজা। সবুজ দরজা, সবুজ মানেই এক সুন্দর সতেজ কোমল একটা রং, আর যে রং দেখে আমাদের চোখ শান্তি পায়, ভালো থাকে। কথা হয়েছিল সেই মেয়েটি যখন বিবাহ মুহূর্তে এই যে পানের ব্যাপারটা থাকে না, আবরণ, সেই পানের আবরণের মধ্যে যে পানটি থাকবে সেই পানটির এত সুন্দর কারুকার্য করা থাকবে যাতে পানটি একটি দরজা মতো করা হয়, আর সেই দরজার পাতাটা একটু সরালেই দেখা যাবে ওপার থেকে সেই বরের ছবিটা বা মুখটা, আর সেখানেই হবে তাদের প্রথম শুভদৃষ্টি। হয়েছিল কিন্তু সেই পানের মতো ব্যাপারটাকে রেখে পানের ওপর কারুকার্য করা হয়েছিল সবুজ দরজা, আর সেই সবুজ দরজাকে কেন্দ্র করে তার সামনে দিয়ে চোখ রেখে তাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছিল। আসলে জীবনের দরজা এভাবেই খোলা থাকে একে অপরের জন্য। আমি তোমাকে ডাক পাঠালাম, দরজা খুলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমার ও বন্ধু আমার। এইভাবেই জমে উঠেছিল প্রথম যাত্রাপথ বিবাহের দিনে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর আপনিও যদি এরকম কোনো একটা বিয়ের সাক্ষী করতে চান নিজেকে, তাহলে হতেই পারে পানের মধ্যে সুন্দর করে দরজার একটা নকশা, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে এরকম একটা বড় সবুজ দরজা, আর তার সামনে, তার সামনে অবশ্যই সেই তালাটা যেটা খোলা অবস্থায়, আর ঠিক তার দরজার দুপাশে থাকুক সুন্দর সুসজ্জিত কিছু ফুল। তবেই তার জমে উঠবে যুগল প্রেমে তুমি আমি, যুগল প্রেমে দরজা। দরজারও যেমন দুটো থাকে, ঠিক সেরকম পুরুষ এবং নারী মিলেমিশে এক একার হয়ে গেল। যুগল প্রেমে জমে থাকুক, আর এভাবেই মিশে থাকুক সবুজ দরজা। টাটা, আজ এ পর্যন্তই। আগামীকালটিকে এই সময় আবারও শুনতে ভুলবেন না শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-23520 6 ও আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায় শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যে রকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারব। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: করে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
1: What? Yes.

0: चला फोरा जिन शेरी शैंपेन
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

করতে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই কার্যকরী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা নানা রকমের কাজ করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানেই আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারাদিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং তারপর যখন আমরা পরপর কাজগুলোকে আমরা করে নিতে পারবো, তাহলে দেখব যে আমাদের এই যে মানসিক চাপ, সেটা আমরা অনেকটা কমাতে পেরেছি। আমাদের এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে আমাদের আড্ডা চলছে, সেটা তো জারি থাকবে। তবে এখন চলুন শুনে নি গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো, সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেইটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায় তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র‍্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকেই। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলোও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনে সব বাচ্চা ছেলেমেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানামে গৌরব, বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা আমাদের বয়সী ছোট্টখাট্ট বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুরু ঘুরঘুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: তিন দিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ।

প্রেম অত্যন্ত একটি বিষম বস্তু, বুঝলেন? মানে প্রেম করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, কিন্তু একবার যদি লিঙ্গি খেয়ে যান তাহলে কিন্তু অনেক দিক দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। তো রেডিও বাংলানেট.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় এরকম কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং চেনা পরিচিত লোকজন আছেন যাদের কি না রীতিমতন ব্রেক আপ হয়েছে। তো ব্রেক আপ অর্থাৎ যাবার বেলায় এক একজন কিন্তু এক এক রকমভাবে রেসপন্স করেন। আমি এরকম কয়েকজনকে জানি যারা কি না আফটার ব্রেক আপ তারা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেদের। আবার এরকম কয়েকজন আছেন যারা কি না ব্রেকআপের পরে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন। কয়েকজনকে তো আবার মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। কাজেই যাবার বেলায় এই আঘাতটা কে যে কীভাবে কন্ট্রোল করবেন, কে যে কীভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে যাবার বেলায় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যাবার বেলায় কথা উঠলেই কিন্তু আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ে যায়, স্কুলের শেষ দিন, যেদিন কিনা আমাদের HS এর রেজাল্ট আউট হয়েছিল। সেই সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টাচে থাকব। যেরকম হয়, জীবন চলে গেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে আঁকা বাঁকা পথে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। এরকম নয় যে প্রত্যেকের সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট নেই, কিন্তু এটাও ঘটনা যে প্রত্যেকের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে কন্ট্যাক্টটা নেই। সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যাবার বেলায় অর্থাৎ স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছি, শেষ দিন, আমাদের হেড স্যারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সেই হেড স্যার যাকে কিনা আমরা প্রত্যেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম। আর সেই স্মৃতি আজও, এতদিন থেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম আর সেই স্মৃতি

অনেকে বলেন যে কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা একদম সত্যি যে পৃথিবীতে শূন্য স্থান কিন্তু থাকে না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে যে আমাদের জীবন থেকে চলে যাবেন বা যারা আমাদের জীবন থেকে চলে যাবেন, যে শূন্য স্থানটা তৈরি হয় সেটা হয়তো কালের নিয়মে অন্যভাবে ভরাট হয়ে যায়, কিন্তু তারা থাকলে যেভাবে সেই শূন্যস্থান ভরাট হতো সেটা সারা জীবনে আর কোনো দিন ভরাট হয় না। কাজেই যাবার বেলায় কিছু শূন্যস্থান তো তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছিলাম যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু ঘটনা ঘটে যখন কি না আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিংবা জীবন অন্য পথে চলে যায়। কখনো আমরা কারুর থেকে সরে যাই, কখনো আমাদের কেউ একদম একা করে দিয়ে চলে যান। তো এই যাবার বেলায় এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক গল্প আছে যেগুলো কি না সত্যি অনেক সময় রোমহর্ষক, অনেক সময় গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে যেরকমভাবে চলতে থাকে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই আজকের গান্দুরিয়ার আড্ডায় প্রত্যেক দিনের মতো গল্প থাকছে, আড্ডা থাকছে এবং ভালো ভালো গানও থাকছে। তাই জন্য ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আড্ডার সেই শুক্তি, আর অবশ্যই কানে রাখতে হবে radiobanglane.com মোট চখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেই ডট কমে আজকে এমন একটা শিল্প নিয়ে কথা বলবো যে শিল্পটা আমার মনে হয় হারিয়ে তো যায়নি, কিন্তু যতটা সম্ভব আমাদের উৎপাদন করা উচিত সেই ক্ষেত্রে উৎপাদনটা অনেক কারণে কমেছে। এটা অনেকগুলো কারণে হতে পারে, বিশ্বের মাপের দেশ এবং অর্থনৈতিকভাবে তাদের কি বলবো সম্পর্কগুলো ঠিক না, বা নানান জায়গায় নানান অশান্তির কারণে বা যে কোনো কারণেই হোক উৎপাদন হচ্ছে না এবং তার জন্য শিল্পে ব্যাঘাত ঘটছে। আর সেই শিল্পটাই হচ্ছে গালিচা শিল্প। পার্সিয়ান গালিচা ইরানের যে ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প, এবং সেই শিল্পে অনেক রকমভাবেই যতটা উৎপাদন করা উচিত সেইটা হচ্ছে না, তার ফলে শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এইসব কথা তো একটু সাইডে রেখে আমরা এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প সেটা নিয়ে কজনই জানি, সেই নিয়েই আজকের আড্ডা।

সবচেয়ে প্রাচীন যে দেশগুলো বা উপমহাদেশগুলো তাদের গল্প শোনেন, তাহলে অবশ্যই সেখানে যদি ইরানের কথা থাকে তাহলে কিন্তু ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটো শিল্পের নামই আমরা খুঁজে খুঁজে পাই। একটা হচ্ছে ইরানের কবিতা, আরেকটা হচ্ছে ইরানের কার্পেট। এবং ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কার্পেট অর্থাৎ গালিচা শিল্প হয়, হাতে নিজের হাতে বুনে কার্পেট তৈরি করা হতো। এখন আমাদের ব্যস্ততার জীবনে নানান রকম মেশিনারি কার্পেট আমরা পাই বা মেশিন দ্বারা বোনা হয় সেই কার্পেটগুলো, কিন্তু সব সময়ের জন্য একটা শিল্প যখন সেটা হাতে বোনে করা হয় তার একটা কদরই আলাদা। আর ঠিক সেই জন্যই ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে ইরানে এই যে ঐতিহ্যবাহী শিল্পটা অর্থাৎ গালিচা শিল্প, সেই শিল্পেরও কোথাও গিয়ে ব্যাঘাত ঘটছে।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো কেমন লাগছে আজকের এই আড্ডা? এই শো শেষের পর 4474-3965712-তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এবং যারা ইমেল করেন gm@radiobanglanet.com-এও পাঠাতে ভুলবেন না কেমন লাগছে সবুজ দরজার কথা। আসলে এই সবুজ দরজাকে কেন্দ্র করে অনেক প্রেমও কোথাও কোথাও জমে ওঠে। ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল, যদি আমি বিবাহ করি তাহলে সেই সবুজ দরজাকে সাক্ষী রেখে আমি বিবাহ করব। তার ব্যাকগ্রাউন্ডটা যেন হয় একটা বড় সবুজ দরজা। কেন সবুজ দরজা? আর এই সবুজ দরজার সামনে তুমি তাহলে কী শাড়ি পরে থাকবে? লাল রঙের টুকটুকে বেনারসি, আর ওটাই হবে আমার সেলফি জোন, অন্যের জন্য ফটো বা আমার জন্য সেদিনকার বিয়ের ব্যাকগ্রাউন্ড। তো এই কথা নিয়ে সেই খোঁজা হলো সবুজ দরজা, পাওয়া গেল এক বিরাট সবুজ দরজা, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোনো এক বাড়িতে, এবং সেই দরজাকে সুন্দর করে আবারও রং করে এমন সুন্দর করে রাখা হলো মেয়েটির ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরজাটি ভেজানো কিন্তু তালাটি খোলা, এবং সেই তালাটি রাখা আছে মেয়েটির কাছে, মেয়েটির পাশে। আর সেই দরজার সামনে একটা সুন্দর চেয়ারে বসে আছেন সেই টুকটুকে লাল বেনারসি পরা কোণে। কথা রেখেছেন সেই ছেলেটি, এবং বলেও ছিলেন যে সেই সবুজ দরজার সামনেই লাল টুকটুকে শাড়ি পরানো অবস্থাতেই তোমাকে আমি উপহার দেব লাল টুকটুকে একটি গোলাপ। আর সেদিন থেকেই সেই সবুজ দরজা তাদের জীবনের এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। আর আজও তাদের বয়স 80 ছুঁই ছুঁই। মেয়েটি যখন বলেছিল যে বিয়ের ব্যাকগ্রাউন্ডে সবুজ দরজা থাকবে, ছেলেটির পছন্দ ছিল আমি একটি বাড়ি করব আর যে বাড়ির দরজা থাকবে এইরকমই একটি সবুজ দরজা, এবং তার এই যে তালাটি সেটি আজীবনের জন্য খোলাই থাকবে, তার চাবি থাকবে তার আঁচলে। জমে উঠেছিল সেই গল্প, আর জমে গিয়েছিল সেই মুহূর্তটা। এভাবেই সাক্ষী থাকে সবুজ দরজা মনের আঙ্গায়। থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌফিক, আর আজ আড্ডা চলছে সবুজ দরজা। সবুজ দরজা, সবুজ মানেই এক সুন্দর সতেজ কোমল একটা রং, আর যে রং দেখে আমাদের চোখ শান্তি পায়, ভালো থাকে। কথা হয়েছিল সেই মেয়েটি যখন বিবাহ মুহূর্তে এই যে পানের ব্যাপারটা থাকে না, আবরণ, সেই পানের আবরণের মধ্যে যে পানটি থাকবে সেই পানটির এত সুন্দর কারুকার্য করা থাকবে যাতে পানটি একটি দরজা মতো করা হয়, আর সেই দরজার পাতাটা একটু সরালেই দেখা যাবে ওপার থেকে সেই বরের ছবিটা বা মুখটা, আর সেখানেই হবে তাদের প্রথম শুভদৃষ্টি। হয়েছিল কিন্তু সেই পানের মতো ব্যাপারটাকে রেখে পানের ওপর কারুকার্য করা হয়েছিল সবুজ দরজা, আর সেই সবুজ দরজাকে কেন্দ্র করে তার সামনে দিয়ে চোখ রেখে তাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছিল। আসলে জীবনের দরজা এভাবেই খোলা থাকে একে অপরের জন্য। আমি তোমাকে ডাক পাঠালাম, দরজা খুলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমারে ও বন্ধু আমার। এইভাবেই জমে উঠেছিল প্রথম যাত্রাপথ বিবাহের দিনে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর আপনিও যদি এরকম কোনো একটা বিয়ের সাক্ষী করতে চান নিজেকে, তাহলে হতেই পারে পানির মধ্যে সুন্দর করে দরজার একটা নকশা, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে এরকম একটা বড় সবুজ দরজা, আর তার সামনে অবশ্যই সেই তালাটা যেটা খোলা অবস্থায়, আর ঠিক তার দরজার দুপাশে থাকুক সুন্দর সুসজ্জিত কিছু ফুল, তাই তার জমে উঠবে যুগল প্রেমে তুমি আমি, যুগল প্রেমে দরজা। দরজারও যেমন দুটো থাকে, ঠিক সেরকম পুরুষ এবং নারী মিলেমিশে এক একার হয়ে গেল, যুগল প্রেমে জমে থাকুক, আর এভাবেই মিশে থাকুক সবুজ দরজা। টাটা, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-23520 6 ও আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না, এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে। তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিট .com, মন যখন নিরুদ্দেশ।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায় শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যে রকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট .com, UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: চালাও পোয়ারা, জিনসেরি শ্যাম্পেন
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

করতে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই কার্যকরী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা নানা রকমের কাজ করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানে আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারাদিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যেই কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং তারপর যখন আমরা পরপর কাজগুলোকে আমরা করে নিতে পারবো, তাহলে দেখব যে আমাদের এই যে মানসিক চাপ, সেটা আমরা অনেকটা কমাতে পেরেছি। আমাদের এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে আমাদের আড্ডা চলছে, সেটা তো জারি থাকবে। তবে এখন চলুন শুনে নি গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

RadioBanglanet.com এ শুনছেন পপকর্ন আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেইটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায় তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকেই। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি, বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলো ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনে সব বাচ্চা ছেলেমেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা আমাদের বয়সী ছোট্টখাট্ট বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেটা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার ও প্রান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: তিন দিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ।

প্রেম অত্যন্ত একটি বিষম বস্তু, বুঝলেন? মানে প্রেম করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, কিন্তু একবার যদি লেঙ্গি খেয়ে যান তাহলে কিন্তু অনেক দিক দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় এরকম কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং চেনা পরিচিত লোকজন আছেন যাদের কি না রীতিমতন ব্রেক আপ হয়েছে। তো ব্রেক আপ অর্থাৎ যাবার বেলায় এক একজন কিন্তু এক এক রকমভাবে রেসপন্স করেন। আমি এরকম কয়েকজনকে জানি যারা কি না আফটার ব্রেক আপ তারা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেদের। আবার এরকম কয়েকজন আছেন যারা কি না ব্রেকআপের পরে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন। কয়েকজনকে তো আবার মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। কাজেই যাবার বেলায় এই আঘাতটা কে যে কীভাবে কন্ট্রোল করবেন, কে যে কীভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে যাবার বেলায় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যাবার বেলায় কথা উঠলেই কিন্তু আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ে যায়, স্কুলের শেষ দিন, যেদিন কিনা আমাদের HS এর রেজাল্ট আউট হয়েছিল। সেই সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টাচে থাকব। যেরকম হয়, জীবন চলে গেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে আঁকা বাঁকা পথে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। এরকম নয় যে প্রত্যেকের সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট নেই, কিন্তু এটাও ঘটনা যে প্রত্যেকের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে কন্ট্যাক্টটা নেই। সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যাবার বেলা অর্থাৎ স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছি, শেষ দিন, আমাদের হেড স্যারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সেই হেড স্যার যাকে কিনা আমরা প্রত্যেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম, আর সেই স্মৃতি আজও এতদিন পরেও অম্লান। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জারি আছে, আর সেটাই জানি বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জারি আছে, আর সেটাই।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটের

অনেকে বলেন যে কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা একদম সত্যি যে পৃথিবীতে শূন্য স্থান কিন্তু থাকে না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে যে আমাদের জীবন থেকে চলে যাবেন বা যারা আমাদের জীবন থেকে চলে যাবেন, যে শূন্য স্থানটা তৈরি হয় সেটা হয়তো কালের নিয়মে অন্যভাবে ভরাট হয়ে যায়, কিন্তু তারা থাকলে যেভাবে সেই শূন্যস্থান ভরাট হতো সেটা সারা জীবনে আর কোনো দিন ভরাট হয় না। কাজেই যাবার বেলায় কিছু শূন্যস্থান তো তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছিলাম যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু ঘটনা ঘটে যখন কি না আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিংবা জীবন অন্য পথে চলে যায়। কখনো আমরা কারুর থেকে সরে যাই, কখনো আমাদের কেউ একদম একা করে দিয়ে চলে যান। তো এই যাবার বেলায় এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক গল্প আছে যেগুলো কি না সত্যি অনেক সময় রোমহর্ষক, অনেক সময় গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে যেরকমভাবে চলতে থাকে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই আজকের গান্ধরিয়ার আড্ডায় প্রত্যেক দিনের মতো গল্প থাকছে, আড্ডা থাকছে এবং ভালো ভালো গানও থাকছে। তাই জন্য ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আড্ডার সেই শুক্তি, আর অবশ্যই কানে রাখতে হবে radiobanglani.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেই .com এ আজকে এমন একটা শিল্প নিয়ে কথা বলবো যে শিল্পটা আমার মনে হয় হারিয়ে তো যায়নি, কিন্তু যতটা সম্ভব আমাদের উৎপাদন করা উচিত সেই ক্ষেত্রে উৎপাদনটা অনেক কারণে কমেছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। বিশ্বের মাপের দেশ এবং অর্থনৈতিকভাবে তাদের কী বলবো সম্পর্কগুলো ঠিক না, বা নানান জায়গায় নানান অশান্তির কারণে বা যে কোনো কারণেই হোক উৎপাদন হচ্ছে না এবং তার জন্য শিল্পে ব্যাঘাত ঘটছে। আর সেই শিল্পটাই হচ্ছে গালিচা শিল্প। পার্সিয়ান গালিচা ইরানের যে ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প, এবং সেই শিল্পে অনেক রকমভাবেই যতটা উৎপাদন করা উচিত সেইটা হচ্ছে না, তার ফলে শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এইসব কথা তো একটু সাইডে রেখে আমরা এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প সেটা নিয়ে কজনই জানি, সেই নিয়েই আজকের আড্ডা।

প্রাচীন যে দেশগুলো বা উপমহাদেশগুলো তাদের গল্প শোনেন, তাহলে অবশ্যই সেখানে যদি ইরানের কথা থাকে তাহলে কিন্তু ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটো শিল্পের নামই আমরা খুঁজে খুঁজে পাই। একটা হচ্ছে ইরানের ববিতা, আরেকটা হচ্ছে ইরানের কার্পেট। এবং ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কার্পেট অর্থাৎ গালিচা শিল্প হয়, হাতে নিজের হাতে বুনে কার্পেট তৈরি করা হতো। এখন আমাদের ব্যস্ততার জীবনে নানান রকম মেশিনারি কার্পেট আমরা পাই বা মেশিন দ্বারা বোনা হয় সেই কার্পেটগুলো, কিন্তু সব সময়ের জন্য একটা শিল্প যখন সেটা হাতে বোনে করা হয় তার একটা কদরই আলাদা। আর ঠিক সেই জন্যই ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে ইরানে এই যে ঐতিহ্যবাহী শিল্পটা অর্থাৎ গালিচা শিল্প, সেই শিল্পেরও কোথাও গিয়ে ব্যাঘাত ঘটছে।

ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটি শিল্প খুবই ভাবে প্রসার করেছে, সেটা হচ্ছে একটি কবিতা, এই কবিতা এবং কার্পেট, অন্যটি কার্পেট। এবং কবিতা এবং কার্পেটের এই যে দুটো শিল্প পাশাপাশি রাখলে, একটি মধ্যে থেকে থাকলে যেমন বোঝা যায় তাদের, অর্থাৎ ইরানের মানুষদের সৌন্দর্য ভাবনার কথা, তারা কিভাবে ভাবতেন, তারা কিভাবে কথা বলতেন, ঠিক যেমনটা ঠিক সেরকমই কার্পেট শিল্প আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের সৌখিনতার কথা, তাদের সৌন্দর্যের মানে বস্তুর দিক থেকে তারা কতটা সৌন্দর্য পরায়ণ সেইটা কিন্তু বুঝিয়ে দেয়। এবং যদি আপনি কখনো ইরানে যান, ইরানির বাড়িতে মানে কোনো একটা ইরানি খুঁজে পাবেন না যাদের বাড়িতে কার্পেট বিছানো নেই, মানে তারা মনে করে যে ঐতিহ্যবাহী শিল্পটা তাদের কিন্তু জীবনের এক অঙ্গ। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, ইরানিরা তাদের বিছানা নরম করার জন্য কিন্তু চাদরের নিচে কার্পেট পরে।

এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প, যেটা ইরানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এবং ইরানের বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে। কোনো একটা শিল্প তো হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট কুটির শিল্প থেকে ঘর ঘরে যে শিল্পগুলো তৈরি হতো, সেই শিল্পীরা সবাই মিলে অর্থাৎ সমষ্টিগতভাবে শিল্প বড় হয়। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এই শিল্প অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছে ইরানকে। তার পাশাপাশি আর একটা কথাই বলবো, যে ইরানের এই যে কার্পেট শিল্প তৈরি হয়েছিল, যেই সময় সুতো আবিষ্কার হয়নি, সেই সময় গাছের ছাল বাকলকে নরম করে তার পরবর্তীকালে রেশমের বা পশুর যে চামড়া, সেগুলো দিয়ে কিন্তু কার্পেট বুনন হতো। তারপরে আস্তে আস্তে সুতো আবিষ্কার হয়ে যাওয়ার পর, যখন আমরা কি বলে পশমের সুতো বা হচ্ছে একটু উলের মতো মোটা ধরনের সুতো দিয়ে কার্পেট বোনা তৈরি হলো, তার মানে বুঝতে পারছেন কতটা প্রাচীন। এবং এই শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় কার্পেটে, সেখানেও কিন্তু কোথাও গিয়ে আমরা প্রাচীন ইরানের ছাপ পাবো। তো radiobangla.com এ এরকমই কিছু আড্ডা দিলাম আজকে আপনার সঙ্গে। কেমন লাগলো আজকে গালিচার শিল্প প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না radiobangla.com। মন চোখ নির্ভর।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে। 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com শুনছেন। আর আজকের আড্ডা একদম অন্যরকম, সবুজ তরচা। আমরা প্রত্যেকেই বাড়ির যে রং, সেই রঙের ব্যাপারে কিন্তু অনেকে খুব খুঁতখুঁতে, এবং সেই খুঁতখুঁতে ব্যাপারটাকে মাথায় রেখে দরজার কালার কী হবে, জানলার কালার কী হবে, কিংবা ঘরের প্রত্যেকটার কালার কী হবে, সেই ব্যাপারে আমরা ভীষণ সচেতন। আবার কেউ কেউ রঙকে, মানে এই যে রঙিন একটা ব্যাপারকে মেনটেন করে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাবনা ফুটিয়ে তোলেন। আবার কেউ কেউ সেই রঙের মধ্যে আবার আলপনা আঁকেন, কেউ হয়তো ফটো লাগান। তো এইভাবে যে ব্যাপারটা আমাদের মনকে সুন্দর করে তোলে, আমাদের চোখকে সুন্দর করে তোলে, আমাদের দেখতে আরও ভালো লাগে, সেইভাবে কিন্তু এক একজন আমরা এক একভাবে সাজাই। কিন্তু আজকের আড্ডা কেন সবুজ দরজা? আসলে বিভিন্ন কালারের দরজা, আমরা বেশিরভাগ দরজার কালার বেসিক্যালি যেটা আমরা দেখি প্রায়, সেটা হচ্ছে ওই কাঠের কালারটা। আর কাঠের কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার অবশ্যই থাকে। কিন্তু এই সব কালারকে ফেলে, সাদা বলুন, পিঙ্ক বলুন, কেউ কেউ দরজার কালার আবার হলুদও রাখেন, তো সেই সব ব্যাপারকে ফেলে কেন সবুজ? আজকের এই আড্ডা সেই নিয়ে। এবং সবুজের একটা মায়া, একটা অন্যরকম ভালো লাগা, যেটা একটা পুরনো আভিজাত্যকে বহন করে চলেছে দিনের পর দিন, বছর পর বছর। এবং এইভাবেই কিন্তু সেই একটা পুরনো আদল বা পুরনো একটা গন্ধ, সেটা কিন্তু রেখে গেছে সেই দরজাগুলো। আজকের আড্ডা সেই সবুজ দরজাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা দেবো আজকে সবুজ দরজা নিয়ে। সঙ্গীত

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাকটু ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সবুজ দরজা নিয়ে। তো আমরা যেটা জানি যে যেমন ধরুন ওই জয়পুর, জয়পুরে পিঙ্ক সিটি, এবং সেই পিঙ্ক সিটি তাদের সেখানকার দরজাগুলোও কিন্তু কালার সম্পূর্ণ অন্যরকম, কখনো গোলাপি থাকে, কখনো সাদা থাকে, কখনো আরও অন্যান্য কালার হয়, কিন্তু সেখানে কখনো সবুজ দরজা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। ঠিক সেরকমভাবেই এই সবুজ দরজাকে পেতে গেলে একটি অন্যরকম কিছু জায়গা, যেমন উত্তর কলকাতার এমন কিছু জায়গা আছে যেখানে আজও কিন্তু এই সবুজ দরজার একটা চল আছে। মানে পুরো বাড়ি হয়তো কোথাও কোথাও কালার গোলাপি, কোথাও সবুজ, কোথাও সাদা, কিন্তু তার সঙ্গে মিলেমিশে আছে সবুজ দরজা। আর এই যে সবুজ দরজা, সেটা কিন্তু খুব একটা মেয়াদ একটা মানুষ ঢোকা তা তো কিন্তু নয়। এমন দরজা থাকে একসঙ্গে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে ঢুকতে পারে, এবং ওপরটাও মোটামুটি এই যে মাথার যে পোর্শনটা হয় সেটাও কিন্তু বেশ লম্বা, মানে 7 ফুট মানুষ 8 ফুট মানুষ একদম স্বাচ্ছন্দ্যে ঢুকে পড়তে পারে সেই দরজা দিয়ে, এবং অদ্ভুত বড় বড় তাদের এই হয়, আর গোল মতো কড়া লাগানো থাকে দরজার ঠিক মুখটাতে, যেখানে অতিথি এলে সেই কড়াটা বাজায়। আজও কিন্তু এই রেওয়াজ আছে উত্তর কলকাতায়, এবং এই দরজা মানে অদ্ভুতভাবে এমন আকর্ষণীয় হয়ে যায় কোথাও কোথাও, কারোর কারোর ক্ষেত্রে এটা একটা সেলফি জোন তৈরি হয়ে যায়, আর সেই সেলফি জোন বেশ কিছু ভিউয়ার্সেরও দাবি রাখে। তো যাই হোক, আমাদের আজকের আড্ডা জারি থাকবে সবুজ দরজা নিয়ে। এরপর সবুজ দরজা নিয়ে একটা কথা বলবো, একটা গল্প।

সবুজ দরজার গল্প নিয়ে ফিরেলাম আমি শৌভিক। তো এভাবেই কিন্তু গল্প জমে ওঠে, এভাবেই সেলফি জোন তৈরি হয়, এভাবেই সেই দরজা সেই রং আজও দিনের পর দিন। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি, সেখানে দুর্গাপুজো হয়, এবং সেই দুর্গাপুজোর মুহূর্তে যখন আপনি কখনো যাবেন বা এমনি সময়ও যখন যাবেন, দেখবেন সেই দরজাগুলো, সবুজ দরজা, সেখানেও কিন্তু আছে। এবং যে যে ঘরগুলো তার প্রত্যেকটাতে কিন্তু সবুজ দরজা হয়ে দাঁড়িয়ে আছে, আর দেয়ালগুলো সাদা। আর অদ্ভুতভাবে এই দরজাটা একটা নস্টালজিক, একটা অদ্ভুত সময়কে বহন করে চলেছে। দিনের পর দিন বৃষ্টি ঝড় রোদ, তাতে যত খুশি সেই ব্যাপারটা চলুক না কেন, সে কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং টকটকে সবুজ হয়ে ধরা দিয়ে আছে আজও। এবং সেখানেই প্রতি মুহূর্তে গল্প জমে ওঠে। সেই দরজা খুললার অপেক্ষায় মানুষ পিলপিল করে ঢুকে পড়ে সেই শোভাবাজার রাজবাড়ি দর্শন করতে। আবার ভাবুন, সেই দরজা অপেক্ষা বন্ধ, যখন দরজা বন্ধ হয়ে যায়, সেটাও একটা করুণ একটা মুহূর্ত। কারণ দুর্গাপুজোর প্রতিটা মুহূর্ত এমন সুন্দরভাবে সেখানে সাজানো গোছানো থাকে, যখন ওই পুজোর এ থেকে বাড়ির কাজকর্ম শুরু হয়, ঠাকুর দালানে ঠাকুর তৈরি বা আরও যেসব কারুকার্য, সেগুলো যখন শুরু হওয়া থেকে রঙিন সাজে সেজে ওঠে, ঠিক সেই রঙিন সাজ ততদিন অবধি থাকে, এবং যখন ওই বিজয়া দশমীর দিন সেই সবুজ দরজা ঠাকুর চলে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, ভীষণই কষ্ট লাগে। সত্যি তো, যেন আমরা এই খোলা উন্মুক্ত দরজা দিনের পর দিন দেখতে চাই, সেভাবেই খোলা পড়ে আছে। সত্যি তা তো হয় না, কোথাও না কোথাও একটা ব্যাপার থাকে, রক্ষণাবেক্ষণের ব্যাপার। আর সেই রক্ষণাবেক্ষণের ব্যাপারকে মাথায় রেখে কোথাও দরজা বন্ধ করতে হয়। তাহলে লাইট জারি থাকবে, আর এই বন্ধ দরজার নেপথ্যে অনেক ইতিহাস জড়িয়ে থাকে। সেই ইতিহাস হয়তো এই দরজা ভেদ করে কত মানুষ ভেতরে ঢুকে পড়েছিলেন, বা কত মানুষ এই দরজার নিরিখে ভেতরে প্রবেশ করতে পারেননি। আমাদের একটা জারি থাকবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো কেমন লাগছে আজকের এই আড্ডা? এই শো শেষের পর 4474-3965712 তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবং যারা ইমেল করেন gm@radiobanglanet.com পাঠাতে ভুলবেন না কেমন লাগছে সবুজ দরজার কথা। আসলে এই সবুজ দরজাকে কেন্দ্র করে অনেক প্রেমও কোথাও কোথাও জমে ওঠে। ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল, যদি আমি বিবাহ করি তাহলে সেই সবুজ দরজাকে সাক্ষী রেখে আমি বিবাহ করব। তার ব্যাকগ্রাউন্ডটা যেন হয় একটা বড় সবুজ দরজা। কেন সবুজ দরজা? আর এই সবুজ দরজার সামনে তুমি তাহলে কী শাড়ি পরে থাকবে? লাল রঙের টুকটুকে বেনারসি, আর ওটাই হবে আমার সেলফি জোন, অন্যের জন্য ফটো, বা আমার জন্য সেদিনকার বিয়ের ব্যাকগ্রাউন্ড। তো এই কথা নিয়ে সেই খোঁজা হলো সবুজ দরজা, পাওয়া গেল এক বিরাট সবুজ দরজা, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোনো এক বাড়িতে। এবং সেই দরজাকে সুন্দর করে আবারও রং করে এমন সুন্দর করে রাখা হলো মেয়েটির ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরজাটি ভেজানো কিন্তু তালাটি খোলা, এবং সেই তালাটি রাখা আছে মেয়েটির কাছে, মেয়েটির পাশে। আর সেই দরজার সামনে একটা সুন্দর চেয়ারে বসে আছেন সেই টুকটুকে লাল বেনারসি পরা কোণে। কথা রেখেছেন সেই ছেলেটি এবং বলেও ছিলেন যে সেই সবুজ দরজার সামনেই লাল টুকটুকে শাড়ি পরানো অবস্থাতেই তোমাকে আমি উপহার দেব লাল টুকটুকে একটি গোলাপ। আর সেদিন থেকেই সেই সবুজ দরজা তাদের জীবনের এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। আর আজও তাদের বয়স 80 ছুঁই ছুঁই। মেয়েটি যখন বলেছিল যে বিয়ের ব্যাকগ্রাউন্ডে সবুজ দরজা থাকবে, ছেলেটির পছন্দ ছিল আমি একটি বাড়ি করব আর যে বাড়ির দরজা থাকবে এইরকমই একটি সবুজ দরজা। এবং তার এই যে তালাটি, সেটি আজীবনের জন্য খোলাই থাকবে, তার চাবি থাকবে তার আঁচলে। জমে উঠেছিল সেই গল্প, আর

জমে গিয়েছিল সেই মুহূর্তটা। এভাবেই সাক্ষী থাকে সবুজ দরজায়, মনের আঙিনায়। দেখুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌফিক, আর আজ আড্ডা চলছে সবুজ দরজা। সবুজ দরজা, সবুজ মানেই এক সুন্দর সতেজ কোমল একটা রং, আর যে রং দেখে আমাদের চোখ শান্তি পায়, ভালো থাকে। কথা হয়েছিল সেই মেয়েটি যখন বিবাহ মুহূর্তে এই যে পানের ব্যাপারটা থাকে না, আবরণ, সেই পানের আবরণের মধ্যে যে পানটি থাকবে সেই পানটির এত সুন্দর কারুকার্য করা থাকবে যাতে পানটি একটি দরজা মতো করা হয়, আর সেই দরজার পাতাটা একটু সরালেই দেখা যাবে ওপার থেকে সেই বরের ছবিটা বা মুখটা, আর সেখানেই হবে তাদের প্রথম শুভদৃষ্টি। হয়েছিল কিন্তু সেই পানের মতো ব্যাপারটাকে রেখে পানের ওপর কারুকার্য করা হয়েছিল সবুজ দরজা, আর সেই সবুজ দরজাকে কেন্দ্র করে তার সামনে দিয়ে চোখ রেখে তাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছিল। আসলে জীবনের দরজা এভাবেই খোলা থাকে একে অপরের জন্য। আমি তোমাকে ডাক পাঠালাম, দরজা খুলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমার ও বন্ধু আমার। এইভাবেই জমে উঠেছিল প্রথম যাত্রাপথ বিবাহের দিনে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর আপনিও যদি এরকম কোনো একটা বিয়ের সাক্ষী করতে চান নিজেকে, তাহলে হতেই পারে পানের মধ্যে সুন্দর করে দরজার একটা নকশা, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে এরকম একটা বড় সবুজ দরজা, আর তার সামনে অবশ্যই সেই তালাটা যেটা খোলা অবস্থায়, আর ঠিক তার দরজার দুপাশে থাকুক সুন্দর সুসজ্জিত কিছু ফুল। তবেই তার জমে উঠবে যুগল প্রেমে তুমি আমি, যুগল প্রেমে দরজা। দরজারও যেমন দুটো থাকে, ঠিক সেরকম পুরুষ এবং নারী মিলেমিশে এক একার হয়ে গেল, যুগল প্রেমে জমে থাকুক, আর এভাবেই মিশে থাকুক সবুজ দরজা। টাটা, আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-2352-060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমার ভিন দেশি তারা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময় মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও, হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে, এটা আমার বিশ্বাস। এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712 তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায় শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যে রকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারব। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: Biara, hei, calau bora. Gin sherry, champagne, rum.
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বৃষ্টি। স্ট্রেস দূর করতে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই কার্যকরী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা নানা রকমের কাজ করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানেই আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানেই উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারাদিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যেই কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং তারপর যখন আমরা পরপর কাজগুলোকে আমরা করে নিতে পারবো, তাহলে দেখব যে আমাদের এই যে মানসিক চাপ, সেটা আমরা অনেকটা কমাতে পেরেছি। আমাদের এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে আমাদের আড্ডা চলছে, সেটা তো জারি থাকবে। তবে এখন চলুন শুনে নি গান, তারপর আবার ফিরব পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো, সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেইটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে, এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায়, তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকেই। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি, বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলো ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানে .com-এ শুনছে নিচ্ছে ডান আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনে সব বাচ্চা ছেলেমেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানামে গৌরব, বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা আমাদের বয়সী ছোট্টখাট্ট বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুরু ঘুরঘুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানামে গৌরব, বসে আছি আপনার মুখোমুখি আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: তিন দিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।